0: কেলার সাহেব, আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। হ্যালো হ্যালো,
1: আসসালাম আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম, সু খবর কেটে কিম জানা?
2: বিলকুল খেয়ে রেতে
0: উঠুনা কাম আছে তাহলে খবর আন্দ কুমি খান মালিক ছোট মেয়ে।